0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: কোন আপনার পিলা ওড়িয়া মিডিয়াম রে নর্সারি ঠারু সপ্তম শ্রেণী মধ্যে পাঠ পড়ুছি কি? তাকো কোঠে টিউশন দেবে বলে আপনার চিন্তিত অছন্তি কি? তেবে আদৌ চিন্তা করন্তু নাহি, কারণ আপনার সমস্ত চিন্তার সমাধান করিবা পাই খোলি সারিছি সঞ্জীবনী কোচিং সেন্টার। আজ্ঞা হ, যার লোকেশন হলা কোয়ার্টার নম্বর A29 সেক্টর 1 রাউরকেলা। আমাকে ফোন করিবার নম্বরটি হলা 8114901681।
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
3: মেশিনে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
4: রোহন আউরিয়ার লভ স্টোরির ম্যাচ হল আরম্ভ। উভয় খাইলে ইটালিয়ান কুইজিন। ওয়েটার ফোপাড়া স্পিন, 4000 বিল আসিলা। রোহন হৃদয় জোরে ধক ধক হেলা। যাইথিলা ভুলি সে নেবাকু নিজের ওয়ালেট। রিয়া হয়ে গেলা কুল আউ কলা ডিজিটাল পেমেন্ট। আপন বি কিউআর কোড স্ক্যান করি কি ইউপিআই রে করন্তু পেমেন্ট। ডিজিটাল পেমেন্ট দ্বারা জিতন্তু লাইভ র প্রতি টুর্নামেন্ট।
5: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
6: সহজ অটে প্রতিটি নেণ দেণ।
7: সাবিত্রী, মো অফিস যাচ্ছি।
8: নিয়া, এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
7: বাপরে, এত টাকা?
8: মু তো কহুচি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
7: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
8: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
9: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
10: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
11: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
10: চিন্তা নাহি মানে?
11: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যিব।
10: সত্যরে?
11: খালি সেতিকি নুহ অপা, সৌরশক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
9: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
8: আমো রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চালিথিব।
12: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
8: ইলেকট্রি বিল কেতে আসুছে জানিছো?
12: দেখ মা, ঘরে সোলার লগাই দিলে চিন্তা যাব।
8: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হই যাব।
12: জানি না কি সরকার পরে এতিপে সাবসিডি দেউছন্তি।
9: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
13: মন কি বাত হ্যায় জন জন কি, সবি কি, কুছ অপনি সি, সংঘর্ষ।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।
1: এথর আসন্তু শুণবা সত্যনারায়ণী অধিকারী কণ্ঠে অমূল্য রঞ্জন মহাপাত্র রচনা।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।
1: এথর আসন্ত শুনিবা সুপ্রভা কুমারী পাঢ়ীঙ্ক কণ্ঠরে অমূল্য রঞ্জন মহাপাত্রঙ্ক রচনা।

ଶ୍ରୋତା ମଣ୍ଡଳୀ, ଏଇ ମଶା ଗୋଟି ଦିନ ବେଳା କାମୁଡ଼ି ଥାଏ, ତେଣୁ ସେ ସମୟ ନିଜ ଶରୀରକୁ ଘୋଡ଼ାଇ ରଖିବା ଦରକାର ହେ। আচ্ছা ভাই, এই মশা জন্ম নৌছন্তি কোউঠি? পরিত্যক্ত

0: শ্রোতা বন্ধু, আপন বি যদি আমার্যক্রমে ফোন করে মনপসন্দর গীত শুণবাকে চাহিদি তাহলে আমি ফোন করতু। প্রত্যেক গুরুবার দিন পূর্বাহ্ন 10টা বাজি 30 মিনিট রু 11টা বাজি 15 মিনিট মধ্যে আমোন নম্বরটি হল 0661-2470-154। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছি 0661-2470-154। কার্যক্রমটি প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মুি আপনার রেডিও সাঙ্গ সপন রহুচি। নমস্কার।
1: শুনুলে কার্যক্রম হ্যালো রাউরকেলা। কার্যক্রমটি প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনার স্বপন রাউতরায়। আকাশবাণী রাউরকেলা। শুনবা সিনে সঙ্গীত কার্যক্রম।

রাহাত ফতে আলি খান, গীত রচনা ফয়েজ আনোয়ার, সঙ্গীতরে সাজাইছিলেন সাজিদ ওয়াজিদ। শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হল সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম আকাশবাণী দিল্লির রয়েছে সমাচার সন্ধ্যা, পরে পরে ইংরেজি সংবাদ এবং তাপরে রয়েছে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবা কার্যক্রম, শুনিপারে অল্প সময় মধ্যে।

যাহারো মায়া যেতে যোগ বলে ঈশ্বর খেলে মহি তলে, যে ব্রহ্ম সাপে নরহরি দেব পারই আন করি সর্বসম্পদ নিজ পুরি মায়ার বলে তা সংহরি।